আকাশবাণী জয়চানপুর এফ এম জালেখাত পৈলি মেঘর ঝাঁকি পান হোক পঙ্খ্যা বাইটি প্রোগ্রাম আহি তু জিঙ্কার বাইটি প্রোগ্রাম হুনসে এঙাই হিতু তে তিং তিং জিঙ্কার ভা তুনিন বাইটি কম্পাওয়া হুনসে হুন বাইটি প্রোগ্রাম হুন আপেন ফানালা তি মাংকিয়াম লৌলে লোম তে পানিন ইংহাই দিং আমা সেপেন্ডিং ইন আমেন কাপে লৌ চিলা ইংহাই হিদিং

আকাশবাণী জয়চাঁদপুর এফ এম জালে খাত পয়েন্টলি মেঘর চাকি পানি পোয়াংখ্যা পাইটি প্রোগ্রাম হি তুই তাকলাম পাইটি প্রোগ্রাম গাই হেতু তে তিন তেনি তাকলাম ফা তুই পাইটেক প্রোগ্রাম হুনা গাই হেতু তে নন তেল খোম তেল তোলে গাই না অমদি গা ওয়াই বানা এনচিং গাইলে না পানুগেন না তুম কিম লাইফ সেভিং পাওয়ার অফ ইমিউনাইজেশন চিঠু পি পানসান ইনটুগেন না লেং অমদি গাই হি তুনা আমা পেন্ডিং ইন লেন হেসা চিলা থাই মানে না সাক ইংাই হিদিং তোলা দেয় হন তেল তু হিলে হোমিন থাঙাম থাংলেন হোম তেন কোয়ান হি ইনাই দিং

আকাশবাণী জয়চানপুর জিংচ্যাং দাগুল কেমিন পাইটে প্রোগ্রাম হোনা লিয়ান লুন মাঙ্গুই তেল এলোম তেপান লতালে হিঙাই হিদিং তুনা দাগ কুক হাউিং তুকিতনিন তুন তালামাদিং পাইটে প্রোগ্রাম হুন্সে এবি তাকমানিন গাই হেতু তেলবে কুন মাংফা

0: মই উঠি গৈ থাকোঁ
1: বাং চিকা না হন
0: সেইখন শুনা আহিলে ডিচেম্বৰ নিচম চাঙিল চব নিলে নাম
1: ডিচেম্বৰ নিচম নিকুম অ কপি বাং যা বাং যোৱা খেজাওতে দিয়ালে আজোৱাং নালাম বাং আছি
0: আজোৱাং নালাম আহিলে এই এই মিলাক চুই থাকিছা বাং আম আলাই গো আছিম কি আহিলব আলি লামলে কি থাকা আছিম আছিম আলাই গো
1: ফোন বং তো কিতনি না লাইক সিম লাম বং দে মা টু ইজ অন অল অফ তো মারিং হেডিং আ সাং খান লাগা জঙা খম চুকি খং জৌ পান মাই থি চি খং আম ও ও সাং খান লাগা জঙা আই খলে চু আহি লাই লে হি জ লও দি হ্যা মো লে খ বুসিম কি থা দা ফোন হং অম ইন জিন ফোন আ সিম বং খেন খা দিন নন কি সা জ আহি লও লে হুনল খা ফোন আ সুবেই মি তাম পি কি ও মে মা বাই মো হে তো কি সাই
0: ইমিগেজিন তে জং খ আসওয়াক জোলেম ন ল ম তে বে হল মাই জে কেন হে আবল তে পেন ই থা পিয়াক না কে চাবি ল ম ইহান থন না চাবি ল না এই মা মা লেং রিডিং কালচার কে চিনি হে পে না লাইসিং নাম পান থাকে না স্টোরি হি তালে ইয়া লাইব তো অম তো অম তে লাইব হই তে খ কাই খম থাকে না লাইস কি পান থন নে চিনা নাই কি তো তে ফোন চিয়া ল
1: হিলোয়া ম ফোন আই কই পেন চুই ফোন মাং তালে বাঙি লো দি ম আহি লোলে ফোন চু কেন গে পে গি গে খল লওই বেলে ম গো আহি লাম পক লো তাম কিও মিন জিন লাই বহই তাক খং বাং ম হে হে খা লাই বুগেল সিয়াম হেন খাতে বাং লেং কিসু থাদা লাই বুগেল সিয়াম তাম পি তে বাং আসিয়াম নাউ জাত লোয়া ওম থে ম ই আমান বাং জা আহি
0: আমান হিলে বাইরাং কা জাত জাথুমাই
1: জাথুম মান তাম লো গিয়া লে বেলে ম বুসা মা মা লা জাখাতলে মজাছি
0: কাটলে গো কই জ চেগনা অ্যাপেন্ডিক্স কিছে অ্যাপেন্ডিক্স হেয়া কাটকহন কয়া মো তো গেল নাফ তো কি কম্পাউন্ড হকি গেল মাই চু বাঙ্গিম চলে মিউজিক লাইসেন্স তো তো কি তো নাই শুননা লে জান না কিছে হে সঙ্গম পাঁচ চিন সন তো আম বিএ মিউজিক ফিলিপিনস আবাজো হে পান হা তক আর্টিকেল অন গেল পেন কেলিং মি মাল মা মালং কি থেই কাই মন না মা মা কেন গে না হে মিউজিক তো কে সাই লাইসেন্স তো তো কি তো গান পেন হে লাইসেন্স তো কি তো কা বংচি বং মিউজিক কম হে আম জিন তে মা এ পেন খা আমন আনা গেল পেন হে কি বেলা কাই হে মা
2: FM megahertz zalakat pointli akashvani chursanpur tuini tak da gyal minit somni agin to kitonin 12 swak la syamtena sakusapla local talent western music kuna Ebenezer Sinatena Sak Sabla Teban Banin Ingai Heding.